0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত অ্যাপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পড়া জ্যেষ্ঠ নাগরিক সকলের বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংৰ বাবে আজি ফোন কৰক 9957568450-ত।
2: এপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুৱাহাটী। সুস্থ জীৱনৰ বিশ্বস্ত লগৰী।

0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত অ্যাপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুরপরা জ্যেষ্ঠ নাগরিক সকলরে বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংর আজই ফোন করক 9957568450-ত।
2: অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুৱাহাটী। সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।

0: একেবারে
1: বাপরে বকালিও অহা নাই, পৰখিও অহা নাই, একেবারে অভাব হয়ে গেছে আমার জানা। বহুত কষ্ট হয়েছে, ঘর ভাড়া দিব লাগে 4,000, লড়াটো কলেজত বিয়ে পড়ি আছে, বহুত কষ্ট। মিস্টারে তো চকুর মানে প্রবলেম, পরে প্রেসারতে হাত ভরি হাত দুখন ভাঙিলে,
0: বহুত কষ্ট। গতি ঘর চলার দায়িত্ব আপনার তাত
1: একেবারে দায়িত্ব তো হয়েছেই, চলাই আছো। বিশেষ কথা হল কি, পরিয়াল চলবাই নরা আছে, এবারে বেয়া হয়েছে। এটা মানে মুখ্যমন্ত্রী আমাকে অরুণোদয় আসনেও দিয়া নাই জানে না,
0: এবার তো দিছিলে,
1: এই দিছে ইলেকশন আগতে দিছিল, আর দিয়াই নাই।
0: আগস্টের পর আকো দিম বলি কইছে,
1: ও দিম বলি কইছে, কি বা করে ধনী ধনী মানুষে পাই আছে, আমার দুখিয়া বিলাকরে যদি কাটে আর দিগদারে হয়ে যাব, ধনী বিলাক কাট নকা যাও। আমার ইয়াতো ভোট আছে, কিছু মানে গাঁওতো আছে, ইয়াতো অরুণোদয় পাইছে গাঁওতো পাইছে, ইয়াতো রেশন কার্ড গাঁওতো আছে, এইবিলাক কাটি দিব লাগে। আমাক কলে আমি কই দিম না, কোন কোন মানুষ মানে ডাবল ডাবল করে আছে, সার্ভে করবা আহিলে আমি কই দিই।
0: আপনাদের রেশন পায় না?
1: পাও পাও, 15 কিলো পাও চাউল,
2: এতিয়া অকল সুলভ মূল্যত চাউলখিনি দি আছে, বাকি দালি আর নিমখ দিয়া বন্ধ করেছে।
1: আগস্ট মাহত দিম বলে কইছে, কিন্তু কি বা করে তখন মনের কথা আর তখন করবও পারে বন্ধ করবও পারে, হয় না না তখন আর আমার দুখিয়ার পরিয়াল চলা হন করে, হয় না নয়? চাকরি বাকরি লড়া বিয়ে পড়ি আছে, চাকরি একটা কিনা করে দিলেও টুকটাক করে, আকো কইছে যে মা আকো পরীক্ষা দিব, পরীক্ষা নেদাকে আমাক চাকরি দিয়ক, দুখিয়া ঘরে ঘরে চাই চাই আকো কিয় পরীক্ষা লব লাগে, কথাটো রায় কিন্তু মিছা নহয়। কিছুমানের ঘর 4টা 5টা চাকরি আছে, দুখিয়ার ঘর নাই, গঠিয়াবিলাকর ঘর চাই চাই মানে পরীক্ষা, এই চাকরি এটা এটাকে দিয়া এই ভাল হয় না নয়? এনেকুৱা লড়াটি সিদিনাখন বহুত দুঃখ দিছে, মা ঘরে ঘরে চাই যদি আমাক দুখিয়া বলি যদি চাকরি এটা দিলে আখন বহুত ভাল পাল হয়, আমি তো দুখিয়ালোকে ভোটটো দিব গেছি, এবার ভোটতো তাক নাম উঠাই দিছো, ইমান কষ্ট করে ভোট দিয়ে যদি চাকরি এটা পালো হয় বহুত ভাল পালো হয়।
0: হয়, এতিয়া আসলতে ইমান নিবনুয়া সমস্যা হয়েছে, গতি সকলে কিনা সরকারি
1: চাকরি, কিন্তু ধনী মানুষ লড়া ছালে ভালকে পড়িছে, টিউশন লৈছে, সিহতে আকো পরীক্ষা দি চাকরি লোক, কিন্তু আমার লড়া ছালে আমি টিউশন দি নাপালোই, কিবা করে মানে ঘেসে মেসে হলে পাস করে করে করে বিএটি ডিগ্রিটা পড়ি আছে, সেই ভাব তার মনত রাখা, দুখিয়ার পরিয়াল চাই চাই চাকরি দিয়ক, তেতিয়া মুখ্যমন্ত্রীক ধন্যবাদ দিলো হয়। লড়াটাই কয়ে আছে, বহুত লড়াই কয়ে আছে, যার ঘর চাকরি আছে আছেই, যার ঘর নাই নাই, এনেকা এই সব ঘরে ঘরে চাইয়ে চাকরি দিয়ক, হয় না না হয়? তেতিয়া মানে মানুষ অল্প শান্তি পালে হয়।
0: খুব ভাল লাগিল আপনার সঙ্গে কথা পাতি, আমার এই অনুষ্ঠানটিত আমি যখন ব্যক্তির সঙ্গে কথা পাতো আমি শেষত এটি গান শুনাও, গতি আজি আপনি আমার এই অনুষ্ঠানটির জড়িয়ে কি গান শুনব বিচার?
1: দিয়া জুবিনের গান দিয়াটা মনরে ভাল লাগ।
0: আপনি এনে গান শুনে নে?
1: মই শুনো, বাতরি চাও, গান গাব না জানবা পারু।
0: ঠিক আছে, ভাল লাগিল আপনার সঙ্গে কথা পাতি, ধন্যবাদ।

তোলে তোমার হাঁহি আর দেহিলহি আই গলে আকাশে আহি আৰু দেহিলহি আই গলে আকাশে আহি বজাই মায়া বিবাহী।

কৰম লাগে আকাশবাণী গুৱাহাটী মহাবাহু বীৰতাৰ যুদ্ধ বীৰতা পঢ়িয়াবাং নীলি মদন সিং ৰংফৰ ক্ৰেথ ৰক আসাম এসেম্বলি বাজেট ছেশ্যন পিনি পেনচেংলো নিকংক ৰাইচি আন কেডজি বাংসো ছেশ্যন আহত কাডুকাবে ক্ৰেথ ৰক মাই ডপো জাখংনি ফাই কেব আনি ফাইনেন্স মিনিষ্টাৰ জয়ন্ত মল বৰুৱা ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা পেনকাচিৰি পন গভৰ্ণমেণ্ট ছেকেণ্ড টাৰ্মছ ফাৰ্ষ্ট ফুল বাজেট পাকলাংপো জাখংনি ফাই থংকেব ৰাইচিয়াৰনি বাজেট ছেশ্যন ইংটনপো আসাম এসেম্বলি বাজেট ছেশ্যন আফ্রাং পাতুমি আসাম কেবিনেট ইমার্জেন্সি সার্ভিস কে পাংটাং ইন্ডাস্ট্রি কে পাচিংথুর লপেন্টে এডমিনিস্ট্রেশন কে পাংটাং আফান ইসি আর ডি কে দোয়ালাম চেপারাই পনল দিসপুর লোকসেবা ভবন লঙ্কেপাদু কেবিনেট আমায় আফি চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কিনিংজি কে আসাম পুলিশ ইসি ইসি হিনি নম্বর সার্ভিস কেপাংনি কেপামিয়া ফান টাংকা ক্রুর থ্রক্সির কেপ রাজ থ্রক্সি রা লাক্স থ্রক্সির কেপ কেপিয়া ফান কেবিনেট এপ্রুভেল পিল বাংসো পেন পুলিশ ফেয়ার ফাইটার লাপেন্টে অকরান ডিপার্টমেন্ট আংবং পাচিমিলিসি ঘন্টা ইংকরাফলি রাডা ফান ইমার্জেন্সি সার্ভিস কেপিয়া ফান কাম পারি ডেংপো বাংসো পেন হুমফারোহিনী গাড়ি আফান মোবাইল পুলিশ স্টেশন আসন পামান পো পু আগে হাই চিফ মিনিষ্টার নিঞ্জেলো কেবিনেট বিশ্বনাথ চারিয়ালি আলং আমুল ইসি মিল্ক প্রোডাকশন গ্রুপ কেপাংনি আফান বিঘা থং কেপরা গেথম আলং লি এলটমেন্ট পিল বাংসোপেন হওয়ার আলো মিল্ক ইন্ডাস্ট্রি আজা কং ইংটাং পো লাপেন্টে গাখির কেপামান আটুম আকিমি আতোয়ার লং পোপু আকে

লাকে আকাশবাণী গুহাটি মহাবাহু কার্বি আংডেনকে বাংলাকে মিডিয়াম ভেবে লং মিটার্স ফারুপ লিরা ক্রেসি রা টক বরফ কিলুয়ার সালং ফারু ট্রক সিরা ইংকর আসির ক্যাপ লাপেন এফ এম আলংকে ফারু ইসিরা ইসিরা টক বর ট্রক মেগাহার্স পিনিকে জাখং নিফাই থেরক উর্মিয়ার নি

0: lang helo e pran, lang helo e chithi. Lasi, lang pache ho detri. Kijuna lang arni vangta minute pho pen minute cap an apor par clock pe mera puthot pangsam thuan si lang jun nang ji. Lang ka peso I aketili mate aphule along amat si pangsam nang ji. Kapre ka phule along jong si lang pe joy thu pulotang te labang soa lang che ho thu det tahai. Dong kola pen lang tuk akung araya long lang pache tivok long le det nang ji. Jong si lang chi tivok do pulotang te labang soa dima long bleaching powder mate aduk rig pen tai nang ji. Ninchi big tha kijuna lang ki bi alang bong mate aphule kaiketa divyer nang ji langka chu ena huta iri pen chi phuwok nang ne abe ki ding ke thon tang ahar lung ason pensi lang chosok nang ji
1: lakya kasvani ghati mahabahu কার্বি নেংকেবাং লকে মিডিয়াম ওয়েভ লং মিটার্স ফারু ফ্লিরা ক্রে সিরা টকবর ফো কিলো হার্স লং ফারু চক সিরা হেঙ্কর আসির ক্যাপ লাপেন এফ এম লংকে ফারু ইসিরা ইসিরা টকবর থ্রক মেগা হার্স দনমালি আদুন্থু লুন বানাং ডেং আলং আফ্রাংসি জয়রাম তিসোপেন কিলুনা লুন আর জিগ লং পো আলুনালাম থেকে পিরবি বোলেং ডুন টিক আকোকে আর জিগ সেনাং আলাং লিপেন কিলুন লবাং সলুন

0: সাধারণ মানে জনসাধারণতে যেটো মানুষে জানে যে মনের বেমার হলে উল্টা পুল্টা কথা কয়, রাস্তাত বলিয়ালি করে থাকবে, সেটা নয়, মানুষ আসলে ভুল ধারণা হয়। কিন্তু হয়তো আমি এজন আমি এটা মই কুকুরের কথা কৈছো যে আমি হয়তো তার স্বভাবর আচরণের হয়তো সলনি দেখিব পাৰো, আচরণ বিলাক লক্ষণ বিলাক অকমান দেখুন মানে যেনেকুৱা হব লাগছিল তেনেকুৱা নহয়, দেখুন
1: বিহেভিয়াৰেল চেঞ্জেস,
0: টোপনি কম হব, খোৱা লোৱাত অৰুচি হব, টোপনিটো কম মানে। আৰু তাৰ মাজতে মই আৰু এটা কথা কওঁ যে আজি অলপতে মই এটা পঢ়িলো, মানে আজিকালিতো মোবাইলটো বহুতৰে নিচা হৈ গৈছে, মই সকলোক মানে মই অকল নকওঁ যে অকল শিশুৰ ক্ষেত্ৰতে সেইটো হৈছে, সকলোৱে চাই আচলতে কিন্তু এতিয়া এটা তেওঁলোকে কৈছে যে হেড বেঙিং মানে বেণ্ডিং চিনড্ৰম, মানে তললৈ চাওঁতে চাওঁতে মোবাইলটো ল'ৰা ছোৱালীৰ ক্ষেত্ৰত তেওঁলোকে মূৰটো উঠাব নোৱাৰা হৈ গৈছিলে, মানে বহুতে ভাবে এইটো কিবা নাৰ্ভৰ প্ৰব্লেম হৈছে নেকি, বহুতে ভাবিছিলে কিবা হাড়ৰ প্ৰব্লেম।

0: রামকৃষ্ণ প্রভু কি মায়া দেখুয়ালা।
1: আমি,
0: হ্যাঁ, নাম কি?
1: আমি ডাঙর বিপদত পড়িহে আপনার ঘরলে আইছো, আগে দুয়ারখন খুলি দিয়ক।
0: কিন্তু তোমালোকর নাম কি হে?
1: আমি খুব ডাঙর বিপদত পড়িহে আইছো, আপনার সকলো কম অনুরোধ করছো দুয়ারখন খুলি দিয়ক।
0: হ্যাঁ ঠিক আছে, দিছো বারো। এই কি করিছা, টর্চটো বন্ধ করে দিলা কিয়?
2: বিপদর সম্ভাবনা আছে।
0: বিপদ মানে তোমালোকর মতলব কি?
3: আগে সোমাবলে দিয়ক, দুয়ারখনের পর এড়ি দিয়ক।
0: এই রাতি খন এনেক লগত গাভরু সোয়ালি
2: চিন্তা করব নালাগে, আমি আছো। আগে এওক এজো কাপড় দিয়ক, এর অল্প অসুখ হয়ে আছে।
0: কথাবর কিবা দেখুন খেলি মেলি যেন লাগিছে হে।
4: মোক অল্প বহিবলে মন গৈছে মা।
0: ওহ, তুমি চমুক একেবারে মা বুলিয়েই সম্বোধন করিলা।
3: এই মুহূর্তত বাইদেউক নিজরে ছোৱালী বুলি ভাবি লোকসুন।
0: সকলোৱে এনেকৈ ভবা হলে ময়ো মোর লড়াটুক হেরুয়াব লগা নহলহেতেন ও বপাহন। এইখন পৃথিবীত মানবতা বুলিব জানো কিবা আছে? একো নাই বুঝিছা, একো নাই। আহা আহা আহা, ভিতরলৈকে আহা, ইয়াতে কাপড় কানি কিবা আছে সলাই লওয়া। আহা আহা, মোর বিছনাতে বহিবা। আহা
2: রাজু, বস্তু কেটা ভিতরলৈ আনি বিছনার তলতে সোমাই থ।
3: কিন্তু
2: সেইবোর পাছৰ কথা।
3: মই আৰু এনেকৈ নোৱাৰিছো মৃণাল দা, কি বিচাৰি কি হেৰুৱাইছো মই নিজকে বুজাব পৰা নাই। যত প্ৰতিটো খোজতে মৃত্যুৰ ভয়, সেইটো কিবা জীৱন হ'ল নেকি? মই ইয়াৰ পৰা মুক্তি বিচাৰোঁ মৃণাল দা, মুক্তি বিচাৰোঁ।
2: এই মুহূৰ্তত মোৰ কথা অমান্য কৰাৰ পৰিণাম কি হ'ব পাৰে তই জাননে?